বন্দনার শেষে শিল্পী বিনোদিনী সাউ এবং সাথী মানে তাঙ্ক কণ্ঠরে অলেখ বিশ্বাল অন্য এক রচনা।

0: শ্রোতা বন্ধু মানুষ শুভেচ্ছা জনাই আরম্ভ করছি আজ পরিক্রমা কার্যক্রম। মু হচ্ছে সত্যানন্দ,
1: মু জয়শ্রী, নমস্কার।
0: শ্রোতা বন্ধু,
2: কথার অছি কথা রহি যায় বেল চালি যায়, এমতি অনেক কথা। এই কথাকু আমার সাহিত্যিক মানে নিজের ধীশক্তি বলরে উজ্জ্বল লেখনী দ্বারা তাকে বাঁধি রাখতে পুস্তক আকারে, এবং সেই পুস্তক যেতে পুরোনা হয়ে যাও থাকে সেতে আনন্দ দিয়ে। সেমতি জনে ময়ূরভঞ্জর সুনামধন্য শিক্ষক স্বর্গত বৈদ্যনাথ আচার্য, যাহাঙ্কর 36তম শ্রাদ্ধবার্ষিকী উপলক্ষে তাঁকর সুপুত্র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর জগৎবন্ধু আচার্য, যিকি তাঁকর পিতাঙ্কর স্মৃতি উদ্দেশ্যে এক সাহিত্য সভা করেছিলেন, এবং এই সভায় ওড়িশার বিভিন্ন প্রান্তরর কবি লেখক মানুষ ডাকি তাঁকু সম্মানিত করেছিলেন, যাহাফলরে কি এ ভঞ্জমাটির গারিমা আহুরি দ্বিগুণিত হয়ে যাইছে।
1: এই জেলা স্তরীয় সারস্বত সম্বর্ধনা সমারোহ দুইটি পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম পর্যায়ে অধ্যাপিকা জয়শ্রী দাস ও বরিষ্ঠ কবয়িত্রী ডক্টর অসীমা সাহু অধ্যক্ষতার অনুষ্ঠিত প্রথম অধিবেশনরে বরিষ্ঠ গাল্পিকা বিজয়লক্ষ্মী মহান্তি।

0: শ্রোতা বন্ধু, নিজ অঞ্চলর অতীতর কথা জাণিলে নিজকে খুশি লাগে, লাগে যেমিতি সেই অতীতর ঐতিহাসিক তথ্য সম্মিলিত কথাবস্তু আজির আম চালিচলন, খাদ্য পানীয়, বেশভূষা, নিত্য ব্যবহার্য সামগ্রীর ব্যবহার সহিত কেতে মিশি যাচ্ছি। এমতি অনেক কথা রয়েছে যাকি আজিবি তার অধ্যয়ন ও গবেষণার আবশ্যকতা রয়েছে। তবে আজ আসন্তু শুনিবা অধুনা ময়ূরভঞ্জ জেলা কপ্তেপদা উপখণ্ডর উদলারু ছ কিলোমিটর দূরে কইঁসারি গাঁ অবস্থিত। এইটি থিলা অতীতর কইঁসারি গড়। এ সম্পর্কে কহুছন্তি এ মাটির সন্তান গবেষক শান্তনু কুমার বেজ।
1: আজ্ঞা নমস্কার, মু শান্তনু কুমার বেজ। মু রেলবাই সার্ভিস রু অবসর গ্রহণ করছি 2023 মসিহারে। বর্তমান মু উদলারে অবস্থান করুছি।
2: এই যে আমার বারিপদার যে দ্বিতীয় শ্রীক্ষেত্র রয়েছে, শ্রী শ্রী হরিবলদেব মহাপ্রভু বিজয়ঙ্কর মন্দির রয়েছে। এহা পূর্বরু মধ্যে কইঁসারি গড়রে শ্রী জগন্নাথঙ্কর মন্দির থিলা। এ সম্পর্কিত কথা আপনঙ্কঠারু টিকে শুনিবা।
1: শ্রীক্ষেত্র পরে দ্বিতীয় জগন্নাথ মহাপ্রভুঙ্ক মন্দির কোউঠি হেলা, কেবে হেলা, কেমিতি হেলা, তাহা নিশ্চয় এক গবেষণার বিষয়, অধ্যয়নের বিষয়। তেবে আমি আজির ইন্টরনেট যুগরে আমি ইন্টরনেট রু খুঁজলে ভিন্ন ভিন্ন তথ্য পাই থাউ। গুগল কহে দ্বিতীয় জগন্নাথ মন্দির রণপুরে হয়েছিল, কিন্তু মেটা কহে যে দ্বিতীয় জগন্নাথ মন্দির বারিপদা বারিপদারে। কিন্তু বারিপদার জগন্নাথ মন্দির প্রায় 80-90 বর্ষ পূর্বরু জগন্নাথ মহাপ্রভু প্রতিষ্ঠিত হয়েছিলেন কইঁসারিরে। কইঁসারিরে সেতবেলে গড় ছিল, সে গড়র নির্মাতা ছিলেন কপিলেন্দ্র দেবঙ্কর জনে সামন্ত ফণিমুকুট। ফণিমুকুট আসি এটারে গড় স্থাপন সহ এক নূতন রাজ্য স্থাপন করেছিলেন। পরে সেই রাজ্য কপ্তিপদার এক অংশ হয়েছিল বলে কুহা যায়। ফণিমুকুটঙ্কর পুত্র বসন্ত বিরাট ছিলে খুব পরাক্রমী। সে ছিলে পুরুষোত্তম দেবঙ্কর সমসাময়িক। সে কাঞ্চি যুদ্ধে পুরুষোত্তম দেবঙ্কর সেনাপতি হয়ে তাঁকু বিজয়ের মুকুট পিঁধাইলে। তেণু তাঁকর পরাক্রম শৌর্য বীর্যরে মুগ্ধ হয়ে গজপতিঙ্কর দুই ঝিও তাঁকু বিবাহ হয়েছিল। একথা জেলা গেজেটিয়ার তথা পণ্ডিত শ্রীনাথ মিশ্রঙ্কর কাব্য বিরাট বংশরে মিলিথায়। তেবে জগন্নাথ মন্দির বিষয়ে বিশেষ কিছু তথ্য ন মিলিলে বি সেই মহাপরাক্রমী বসন্ত বিরাট হি জগন্নাথ কইঁসারি গড়রে জগন্নাথ চেতনার বার্তাবহ বলে অনুমান করা যায়। তাঁকর গজপতিঙ্ক সহ সুসম্পর্ক থিলা, গজপতিঙ্কর দুই কন্যাকু বিবাহ করিথিলে, সেইটু একথা স্পষ্ট হইথায়। তেবে গোটিয়ে কথা যে গোটিয়ে শ্রীক্ষেত্র থিবা পরে দ্বিতীয় শ্রীক্ষেত্র করিবা বা দ্বিতীয় জগন্নাথ মহাপ্রভুঙ্কু আনিকি স্থাপন করিবা এহা খুব সহজ নথিব। কারণ সেতেবেলে জগন্নাথ মহাপ্রভু

86 করেছ সূচনা এবং মূর্ছনার কার্যক্রম পরিক্রমা। কার্যক্রমটিকে উপস্থাপনা কলে সত্যানন্দ সেজপড়া এবং জয়শ্রী দাস, আকাশবাণী বারিপদা।

0: ভকতিরে তুম পাদে, ভকতিরে তুম পাদে করে মুলি ঘেন ঘেন
1: আদিবাসী পূজিত দেবী ইতিহাসর মোড়রে আর্য সংস্কৃতি ভিতরক আসিছন্তি। তাঙ্ক ভিতরে একাধারে সাহিত্য।

নাচিল মোহন বেনু কদম গছর তলে গো যমুনা ঘাটর কূলে নাচিছিল বৃন্দাবনে গোপী নারী মেলে গো রাধা সঙ্গে গেলে তোমার কেই তো চেলা গেলু গুলগুলা এই তো চেলা কেলু গুল।

শ্রোতাবন্ধু আপনার শুনেছিলেন কার্যক্রম চাষবাস। কার্যক্রমটিকে প্রযোজনা করে নাগভূষণ মাঝি, উপস্থাপনার শুভেন্দু কুমার বেহেরা, প্রদ্যুম্ন কুমার মহাপাত্র এবং সত্যানন্দ সেজপড়া। আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 8টা। আসন্ত শুণবা পরে পরে কতটি ওড়িয়া কথাচিত্র গীত। কথাচিত্র অভিলাষ, কণ্ঠশিল্পী হেমলতা।

শ্রোতা বন্ধুমানে শুনে এই আম সংসার কথা চিত্র রয়ে গীতটি কণ্ঠদান করে অক্ষয় মহান্তি এবং হৈমন্তী শুক্লা। পরবর্তী কথা চিত্র আম ভিতরে কিছু অছি কণ্ঠশিল্পী সুরেশ ওয়াড়েকর এবং নিবেদিতা।

0: শ্রোতা বন্ধু আপন মানে শুণুলে পরে পরে কেতোটি ওড়িয়া কথাচিত্র গীত এস ওড়িয়া কথাচিত্র গীত কার্যক্রম আজপাই এত আকাশবাণী বারিপদা পরবর্তী কার্যক্রম শুনিপার কিছুক্ষণ মধ্যে
1: চেমটু বাবু হপন নানু ভাই গহনা দোকান মঙ্গলবার বলিডিয়ে হাট বুধবার রঙ্গামাটিয়ে হাট আর রবিবার হিলোগ কুলিয়ানা হাট রে পুরুব সাথ সামাং কাতে দুরুব কানা হাট দিন ছাড়া কাতে যত দিন কুচাই বাস স্ট্যান্ড সুরে দোকান খুলে তাহেন কানা আর গহনা দো আকো গেকো বেনায়
2: আর গ্যারান্টি দো মেনা আছে বাঙা
1: পুরো পুরি গ্যারান্টি নানু ভাই গহনা দোকান কুচাই বাস স্ট্যান্ড মোবাইল নম্বর 9437112459 চলো আলাং সে গো
2: চলো আলাং তবে
3: হ্যাঁ ভাই কেড়ে চাল হো
4: খরা পানি পবন সবুর সমাধান করতে হো
3: ওহ মানে কথাটা টিকে ফিটেই কি কুহ
4: মানে সিনি ও উষা কোম্পানি রো ইলেকট্রিক ফ্যান উষা রো সিলাই মেশিন টুলু উষা কমেন্ট গ্রিপস হন্ডা কোম্পানি রো পাম্প সেট জেট সমারসিবল মনোব্লক আউ হন্ডা কোম্পানি রো জেনারেটর পাম্প সেট পাওয়ার উইডর ঘাস কটা যন্ত্র পেট্রোল ডিজেল কেরোসিনি পাম্প সেট রে 10,000 পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর রে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত জেটে সবু রকম সুবিধা মিলুচি
3: কেটে মিলুচি হতে সুবিধা
4: জানি না বারিপদার অতি পরিচিত দোকান পড়া
5: ঠিকনা হচ্ছে মেসর্স বাবুলাল অগরওয়াল মেইন ট্রাফিক স্কোয়ার তিনিকুনিয়া ছক বারিপদা
3: তাহলে যা না কি কৌ
4: চালো

0: যে ম্যালেরিয়া সাধারণত ফিমেল এনোফিলিস বা মাই এনোফিলিস মশা কামুড়া দ্বারা হয়ে থাকে। তেণু আমি যদি এই মশা দাউরু নিজকে রক্ষা করে পারিবা বা মশা যেমিতি আম ঘর চারিপাখে ন রহিব বা বংশবৃদ্ধি করিয়া পাই দবা নাহিঁ তাহলে এথিরু আমি রক্ষা পাই পারিবা।
1: তবে এই বিষয়ে আম শ্রোতা বন্ধু মানুষ টিকে বিস্তৃত ভাবে আলোচনা করন্তু।
0: দেখন্তু আমি জানিলে যে ফিমেল এনোফিলিস বা মাই মশা কামুড়া দ্বারা ম্যালেরিয়া হয়ে থাকে। আপনার সমস্তে এই মশার লাইফ সাইকেল বা জীবনচক্র বিষয়ে উণা অধিকে জাঁথে। সাধারণত এই মশার জীবনচক্র প্রথমে অন্ডারু আরম্ভ হয়ে পরে লার্ভা এবং তাপরে পিউপা এবং শেষরে অ্যাডল্ট স্টেজ বা পূর্ণাঙ্গ অবস্থায় শেষ হয়ে থাকে। প্রথমে এই মাই এনোফিলিস মশা থরকরে 100-250টি পর্যন্ত অন্ডা দেই থাকে, যাহাকি পানি উপরে দেই থাকে। 1-2 দিন পরে এই অন্ডাগুড়িকু লার্ভারে পরিণত হুঁতি। এই লার্ভা সাধারণত 5-7 দিন পর্যন্ত পানিরে আপে আপে ভাসু থাকে। আপনার বি বর্ষা দিনে দেখিবে গাঁ গহলিরে যে জায়গায় পানি জমা হয়ে থাকে সেই জায়গায় এহা সবু ভাসু থাকে এবং এহা পরে পিউপারে পরিণত হয়ে থাকে এবং পরিশেষরে অ্যাডল্ট স্টেজরে পরিণত হুয়ে। এই যে অন্ডারু অ্যাডল্ট স্টেজ আসিবা পর্যন্ত 7-10 দিন পর্যন্ত সময় লাগিথাই। সাধারণত গোটিয়ে মশার জীবনকাল 2 সপ্তাহ বা 14 দিন পর্যন্ত হয়ে থাকে। তেণু আমি এই মশাকু 3টি উপায়ে নিয়ন্ত্রণ করে পারিবা। প্রথমটি হল এন্টি লার্ভাল মেজর্স বা লার্ভা অবস্থায় তাকু আমি কিপরি মারি পারিবা। দ্বিতীয়টি হচ্ছে এন্টি অ্যাডল্ট মেজর, যে পূর্ণ বিকশিত হয়েছে মশাকু আমি কেমিতি মারি পারিবা বা বংশবৃদ্ধি করিবা পাই দবা নাহি। তৃতীয়টি হচ্ছে মশা কামুড়ারু নিজকু রক্ষা করিবা।
1: তবে স্যার যে কহিলে এন্টি লার্ভা, তবে এন্টি লার্ভা মেজর সব কোন রয়েছে?
0: এর মানে হচ্ছে কি যে আমি লার্ভাকু কিপরি নষ্ট করে পারিবা, লার্ভারু পিউপা কেমিতি ন হব বা সেইটু পূর্ণাঙ্গ মশা কেমিতি ন হয়ে পারিব সেই সবু পদ্ধতি অবলম্বন করিবা। এথিপাই আমি আম ঘর চারিপাখে পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবা, অলিয়া আবর্জনাকু সবু সফা রাখিবা যেপরিকি পানি জমি রহিব নাহিঁ। ঘর চারিপাখে থিবা অনামনা গছ লটা বুদা ইত্যাদিকু কাটি সফা করিবা, যেমিতি পানি জমা ন হব আম ঘর চারিপাখে। যদি কিছু খাল বা ঢিপ জমি থাকে তাকু সমতল করিবা, আবশ্যক স্থলে খালরে মাটি পকাই তাকু সমান করিবা। যদি আম ঘর পাখরে ড্রেন থাই সেগুড়িকু সফা করিবা এবং যদি ঘর চারিপাখে বা ঘর ছাত উপরে কোনসি জায়গায় ফুলকুণ্ডরে পানি জমা হোথাই কিংবা ভঙ্গা বোতল পড়িথাই বা নড়িয়া খলপা পড়িথাই যোথিরে কি পানি জমিবার সম্ভাবনা থাই সেসবুকু আমি সবু সফা করিবা। এই লার্ভাকু মারিয়া পাই আমি কিছু কীটনাশক ঔষধ মধ্যে ব্যবহার করে পারিবা, যেপরিকি প্যারিস গ্রিন, ক্লোরোপাইরিফস, এবেট এবং কেরোসিন তেল মধ্যে ব্যবহার করা যায়। আউ গোটি প্রকার মাছ অছন্তি যাহাকু গেম্বুসিয়া কুহন্তি, আপন মানে উনা অধিকে জানিথিবে এই মাছর না শুনিথিবে কেবে, লেবিস্টার, সেমানকু আমি যদি ড্রেন বা পোখরি পাখরে থিবা যদি পোখরিরে আমি ছাড়ি দবা তাহলে সেমানে সেই লার্ভা গুড়িকু খাই যিবে ও লার্ভারু পিউপা হেই পারিব নাহিঁ বা মশা বংশবৃদ্ধি করি পারিব নাহিঁ। এন্টি অ্যাডল্ট মেজর্স এথিরে ঘর ভিতরে বা বাহারে ডিডিটি, মালাথিয়ন কীটনাশক সিঞ্চন করা যায়। আপনার দেখিবে যে মুনিসিপালিটি এরিয়া থাই মুনিসিপালিটি কর্মচারী মানক দ্বারা সন্ধ্যায় বা ঔষধ বুড়া মশারি ব্যবহার করিবা। গর্ভবতী মা মানে এবং শিশু মানে যেপরি নিশ্চিত মশারি ভিতরে শোইবে সেথিপাই বিশেষ ধ্যান দেবা। বজারে মধ্য এক প্রকার ক্রিম মিলুছি, তাকু আমি দেহরে লগাইলে মশা আমকু কামুড়ি পারিব না।
1: সে ক্রিমর না স্যার কোন?
0: হ্যাঁ, সে ক্রিমর না হচ্ছে ওডোমস ক্রিম।
1: ওডোমস ক্রিম?
0: আজ্ঞা।
1: আচ্ছা।
0: আম সরকারক তরফরু যে মানে বিপিএল রে আসছন্তি যে লোক মানে সেমানকু ঔষধ বড়া মশারি দিয়া হচ্ছে, সেসব মশারিকু আপন মানে নিয়মিত ভাবে ব্যবহার করন্তু এবং মশা কামড়ারু নিজকু রক্ষা করন্তু।
1: তবে স্যার যে ম্যালেরিয়া হেলে তার চিকিৎসা সম্পর্কে কোন কহিবে?
0: যদি কোনসি লোক দেহরে ম্যালেরিয়া রোগর লক্ষণ দেখা দিয়ে, যেপরিকি আম সমস্ত জানিছু যে ম্যালেরিয়া হেলে জ্বর সহিত কম্প হব, মুন্ড বিন্ধিব, বান্তি হব, ଜ୍ୱର ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ

শ্রোতা বন্ধু, আপনমানে শুণুথিলে কার্যক্রম স্বাস্থ্য সম্পদ। কার্যক্রমটিকে প্রযোজনা করিলে নাগভূষণ মাঝি ও উপস্থাপনায় কনক মঞ্জরী বারিক। পরবর্তী কার্যক্রম শুনিপারি কিছুক্ষণ মধ্যে।

0: যে ভালো কাম করে থাকে, যে কীর্তি রচনা করে থাকে, সে গরিব হলে মধ্যে তাকে ইতিহাস স্মরণ করে, তা জনসমাজে সবুদিন সে বঞ্চিক রয়ে যাই থাকে। অতএব রঘু রঘুরাজা যে অমলান কীর্তি তাঙ্কর যশ, সেই যশ গৌরবকে নেই রঘুরাজা এপর্যন্ত বঞ্চি রয়েছেন, মরিষ অমর হয়ে যাইছেন, তাঙ্করি নামানুযায়ী এ বংশর নাম রঘুবংশ বলে নামিত হয়েছি। তেণু তাঙ্ক নামকে উচ্ছেদ করে তম বড় ভাই রামচন্দ্র নামে বংশর নামটা হব কেমতি? লক্ষ্মণ, তব সান ভাইঙ্কর সেভাবে কীর্তি কিছু অছি? বড় ভাইঙ্কর সেভাবে কীর্তি অছি যা ফলে কি বংশর নাম রাম নাম বলে হব?
1: যদি
0: তবে কেমতি কি কীর্তি অছি? লক্ষ্মণ কহিলে, হ্যাঁ

ভাগ্যরে নথায় সে ফল কেবেহেলে ফলি পারিব নাহি, ভাগ্যনে লভ্যতে ফল। অতএব রামচন্দ্রঙ্কর ভাগ্যরে অযোধ্যা কটক অযোধ্যার সিংহাসনরে বসিবার নথিলা, তেণু সে বনবাসী হেলে, আউ পিতাঙ্কর সত্য রক্ষা করি গলে কেমতি। এ সময়রে ঠিক মাতা কৈকেয়ী মধ্য আসি চেতনে দেইদেলে, কইলে কিরে বসুধা পতি পদ নহে উচিত দামাতা সে জেণু তার,

শ্রোতাবন্ধু, আপনার শুনুলে পালা রঘু বংশ, পরিবেশন করলে উমাকান্ত এবং সাথী। আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়িতে সময় বর্তমান রাতে 10:30। আসন্ত শুনিবা একক হিন্দি কথাচিত্র গীত কার্যক্রমে আনমিলো সজনা কথাচিত্র পরে পরে কতটি গীত।